আল কোরআন সেরিং বিওয়াগত যকলেটার বেওয়ান দানি কো শেখ বাম্বা সবাই মালক যক মানি মাওয়ান সোমকালে মালক যক দানি কো শেখ বাম্বা সবাই মালক যক মানি মাওয়ান সোমকালে মালক যক সেরিং বিয়ার লেটার বাকাম লা বাম্বা ওয়াক ba nopi sax ko yey ko wan ko tarax ku nek ñewna ba nga xam lamu jawax serign bi lang ken xamul lamu jawax bu don te kuy tesare batin kon mu siiw wala mu bëgg aduna kon de yeb.